পানে খোলে ভাই রে, চাষ তাগ টানা টানে পানে নারা খোলে ভাই রে, চাষ তাগ টানা টানে পোখরায় রে রুয়া কাপাস, সরকারে দে তাগ সাবাস ভাই সরকার।

সাদিদে আয়া পন সাদিন কোষে কাটব দিন কাটব দিন বেটিক বিখায় থাসাই গেলারিন কইসে কাটব দিন কাটব দিন বেটিক বিখায় থাসাই গেলারিন এ মেলা সন মন্দে মেলা কেসন মেলা না চাল সঙ্গে চাল মেখে যাব চাল সঙ্গে চাল মেলা দেখব মাথায় মেলায় মেলায় মেলায় ফুর্তি উড়াব চাল সঙ্গে চাল মেলা দেখব পয়রা গেতে কুম্ভ মেলা পুরীতে রথেক মেলা পয়রা গেতে কুম্ভ মেলা পুরীতে রথেক মেলা বৃন্দাবনে আরে বৃন্দাবনে রাসেক মেলা নয়নে ফেরব চাল সঙ্গী চাল চাল সঙ্গী চাল মেলা দেখব জিকে সাধু গৌর ভনে কখন কিনা কোনে জানে এ দেশে যতেক মেলা বাকি না রাখব।

চল সঙ্গে চল মেলা দেখে যাব। আরেকটা এ লাগে ভক্তি গীত, এ মানে ভজন সাধন কে লিয়ে। নারায়ণ নারায়ণ পতিত পাবন পতিত পাবন, লক্ষ্মী সখ নারায়ণ লক্ষ্মী সখ নারায়ণ দাও দর্শন, নারায়ণ নারায়ণ পতিত পাবন নারায়ণ নারায়ণ পতিত পাবন, দীনবন্ধু কৃপা সিন্ধু শান্ত কর মন প্রভু শান্ত কর মন, হর্তা কর্তা মুক্তিদাতা হাতে সুদর্শন তোমার হাতে সুদর্শন, নারায়ণ নারায়ণ পতিত পাবন নারায়ণ নারায়ণ

দয়া কর বাক ধর জিকে সাধু চুষে মধু নাম সংকীর্তন ও নাম সংকীর্তন নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ পতিত পাবন নারায়ণ নারায়ণ।

0: এখানে আমরা শুনাত রে খোঠা লোকগীত করুণা কুমারী ও সঙ্গী বনকর গাওয়াল গীত রে একরে সঙ্গে আইজ আমার দুনিয়া কার্যক্রম বেড়া সিরালক
1: তো বতাক চাইলে কার্যক্রম প্রস্তুতি রে শ্রী সঞ্জীব কুমার লালকর
0: তো যুবরাজ ভাই চলিলা
1: লগে সগে সবকে জোহার, জোহার।